0: মুন্না কবা কি হি না কে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হে মুন্না আই কহি আহো হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না ওয়ারা উপাবে
3: হিমবিহীন রক্ষা তেরু
4: হিমবিহী ভ্যাকসিন দেডোস হামকুরু
3: সাগুন লাগিং আদ্দু
4: কেসা কিবি আলানামা আঙ্গে আনে ফে নিওয়া কুরু
3: হিমবিহী গে এভিস আলামাতে হুরনামা মাস্ক এলু
4: আদি হিমবিহী গে আলামাতে হুরনামা একা হেরিবু
3: হিমবিহী গে আলামাতে ফে নিজনামা লাসনু কুরবা সিহি ফরওয়া হোদবা
5: লেডিজ এন্ড জেন্টলম্যান ইউ আর নট ready for this
6: dile hi fm film or series film shogrewa ihun terina genesteni
0: balala sai
7: nice job kid
8: thanks captain big fan of spider-man
7: yeah we'll talk about it later
9: hey indraniya vare befadati unnani
6: balala sai film or series takayku mifaharus fahi baddal kollane
10: well good luck with your journey
11: কম হপ্তাহে বুধদোহ মেন্দুরফাও দেজ জাহায় রিপিট বুরাস্পতি দোহগেরে দিহাই জাহায় আদি হুকুড় দোহগে মেন্দম বার জাহায় হামায়কানি নুয়িহাইকে মেগাহার্টস দিবেহি এফ এম
12: আসসালামু আলাইকুম
13: ওয়ালাইকুম সালাম দন্ত হাল কেনতা
12: দন্ত হাল রাঙ্গাড় ফাতুম কোকো বালি বেউলে কেঙ্গেতা
3: হিমবি ভ্যাকসিন দেডোজ জহম হিমবি জহমগে ফুরসত নুয়াদি হাতিং ইনসেতে কুডকদে আদি বালি জহন কামগাভিয়াস বালিগা বোডোরুম রাক্কা তেরকদে
4: হিমবিহীন রাক্ষা তেরুমা দেবে ভ্যাকসিন গে তেরেগা
14: মিসলস ভ্যাকসিন
4: এমআর মিসলস রুবেলা ভ্যাকসিন
14: এমএমআর মিসলস মাম্পস রুবেলা ভ্যাকসিন হিমেনে
4: হিমবিহীন রাক্ষা তেরুমা মিসলস ভ্যাকসিন গে দেডোজ ফুরিহাম কুরেফাওয়াকান ইয়াকিন কুরাফা
3: হিমবিহী গে আলামাতে ফেনিজনামা লাসনু কুরবা সিহি ফরওয়া হোদবা
15: দিবেহি ফমুন গেনস্তেনি
0: viral
16: vibes ek goy ko to maqbool lavataka ek chart toge em top lavataka ade minunas ek platform toge em viral lavata
0: viral vibes
11: কমে হপ্তাহে আদিত্য দোহগে মেন্দুরফাও দেজ জাহায় রিপিট হোম দোহগে রেগণ্ড এগার জাহায় আদি আঙ্গার দোহগে মেন্দম বার জাহায়
15: হামায়কানি মোদি হেকে মেগাহার্টস দিবেহি এফএম
17: মোদি হেকে মেগাহার্টস দিবেহি এফএম

আদি আল্লাহ ফিয়াবা এওরিং আলুখং খুরা থেকে চায়কু এওরিং মাহশার ফনুবা দোষ হাঁদমা খুরাস ফাহে একলাঙ্গে ওয়াহি খুরব্বানেতে তিমান রসকলাঙ্গে মিথিবা আলু মগফ্রেদি তিয়াবা মি হুম হেয়ে নুয়াত এওরিং আমিল্য মগফ্রেদনি হেয়ে।

ইসলাম দিন গা মসলতং হল্লু কুরুমবানি লোবিং হসদেয়া নফরেত তেরি কমকুন্নু হালালু তকেচ্চকি রঙ্গলু মোলু তকেতি হারাম তকেচ্চকি হডিমুডুদারু তকেতি হডিমুডুদারু তকেতিং কানা লিবে কোম্মে হশিগণ্ড কুম্মেস হডিমুডুদারু কমেন নুনি নুফেন্নানে আদি হালালু রঙ্গলু তকেতিং ওয়জা লিবেনিবি কোম্মে হশিগণ্ড কুম্মেস হালালু রঙ্গলু কমেন নুনি নুফেন্নানে দুকেনুল মিসরিগে কিবা রিবাবেগেমবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে উনি কমকা নুলা হিত্তিরিকো তাওয়ালো বেরিবেজ্জ মিহায় হেউকমা বাজ্জবেরিকং হুট্টে আদি মিসকিনু কামে নুয়ত দেরবরু হালতে নেতি নফসু উফুলুমকা নুলা দেরকুফি মিহকা বিসমে আদি উরেদুন তেরি কমকা নুলা হালালু গতুগা এক্কুল মুদা হেদকুল মিহায় বিসমে আদি দেরানি কামে তিন্ন আদি ফাকিরুনা মিসকিনুনা রহম কুরি মিহায় বিসমে এমিহাগে মসক্কতুং হোদি তকেতি হালালু রঙ্গলু তকেতি কম বেজ্জ মিহায় হেউকমা বাজ্জবেরিকং হুট্টে আদি এমিহাগে ফুরুইফবা কন্তত্ত নুয়ত হিন্নিয় সোলেহে রঙ্গলুবেগেন বা মিহায় বেসমে আদি মিস্তকুন্ন নুবা ফোরুমুং এক্কিবাবে আজুল বেজ্জ মিহায় বেসমে এনাগে ইলমুং আমল কুল মিহায় হেউকমা সাআদত হুট্টে আদি এনাগে মুদলুং ইতুরুবা এচ্চেং হেদ কুল মিহায় বেসমে আদি বেনুন্তেরি হাজত্তেরি মিম্বর মেনুবি বাহক নুদক্কা মিহায় বিস ইফদাবে হেউকমা বাজ্জবেরি কমবে ইবনু আব্বাস গ্যারিহুং রিবাবেগেমবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারিহুগা মি আয়া কিয়েবুনে এই বকরা সূরাতুগে সতেক ফাস্তুলস আব্বন আয়ে মানাই এ মিস্তকুন্নি বিমুগবা তকেতিগে তেরেং হালালু রঙ্গলু তকেতি তিয়াবা মিহুং খ্যা উড়েশে ফাহে সাউদ বুন আবি ওয়াক্কাস তেদুয়ে বটাগিন দন্ন ওয়াফি এ আল্লাহ কে রাসূল আয়ে আড়ুগন্ড কি দুয়া ইজাব কুরেবে মি হে কম গালে বুমা আল্লাহ দুয়া কো দেব বল্লাবাশে দিন হাদিস কুরেবি মুহাম্মদ কি ফান কে নফসু একলাং কে ইয়াত কুদরে ফুলগবা কলাং কে গন্দেবা বিদালু আমি হাম কশবরুং এ না কে এতেরে হট্টং হারাম খানা কে সুবাই এতিকুলে নমবেস ফোনুয়া লাফি আলাকুগে কি ব্যাং সালিস দুহুগে হেও আমল কবুল নুকুরবানতি আদি হারাম মুদলে ক্যাগেং এনাগে গ্যাগা মসজাহাফওয়া ইবিস আলকুদন্নাশে ফহে এনায় নুয়তে এ মসকডং এমমে আউলাবেগেম বনি নরক্যাগে আলিফানে নামফুল

0: আমাদেরকে মেঘেমো মেঘাড়ি করে মেঘে দানি টি টাইম রিখ্রিস্টু শো নিমালা অগত গায়াব নিক মানে মালুম করে আনি কেস আমি বাহক দেখালেন ফার না হো আমি বাহক দেখালেন আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম সালাম
0: না হো কবা হাল কিনে রঙালু রঙালু কুটো কু দোষ করে করলাম বাতাল কি করলি মেয়ে হরে হাদো
1: দেন হামা হরে হামা
0: মেসেজ করলেন তাই আর
1: মই ফাহারু মেসেজ করলেন দেন
0: দিমানু আনি দো হামা
1: দিমানু আনি
0: কবা মিহার কো কবে গতি উলেন
1: ডিউটি মেরি
0: নো না আমার ডিউটি গ দো
1: আমার ডিউটি নো কম নো
0: দেন ডিউটি গাড়ি আবি আমি দিমান মি শো ইয়া দে হে মদেন ডিউটি গ গাড়ি আ দো গুড়া দে মেনিস মিহার আর গিনে আমি হিন্দি লাভে আমি কয়ে দে নিবেশ দো না হো না হো এমনি কাম দানে আমি হিন্দি লাভাতে তা বদিস
1: আমি কয়ে দে না হো আডোহানে হিন্দি লাভা রীতি ইউস হিন্দি লাভা
0: ফাহু গে লাভাতে তো
1: ইয়া ফাহে কুরি কেন কামনে
0: হিন্দি
1: হিন্দি গা হরে ওয়ার রীতি লাভা ওয়ার মানা ফোন লাভা হরে গা
0: রীতি বাণি বেসদো মান মান বলাফ দো
1: হিন্দি লাভা তো ওয়ার রীতি কমরে বনে দিত দো শায়র কো কোরে ওয়ার রীতি
0: শায়র মলি এদো কোবা মেহার ওয়ার্ল্ড কাপ নি মেনি এনো বালা লেন তে বেস ম্যাচ বেলে
1: আ বালা না হো বাই ম্যাচ তা
0: বাই ম্যাচ তা দো
1: মিরে ওবে দো
0: মিরে ফাইনাল লেন
1: আ আ মি স্পেন না আর্জেন্টিনা দো
0: কোমবে মলওয়ানি
1: ফ্রান্স
0: আর্জেন্টিনা
1: তারাঙ্গলেন
0: দো
1: হাসকুরানি
0: নিমনে জহালা নে গে মে মা
1: ইয়া
0: বাকি বলা না হো হে মা ইঙ্গে বড় ফাজ জানে কাস বদল বে না ইঙ্গে
1: ইয়া

একলাঙ্গ ওয়াহি করবি হামা হিলা এহ নকুন ওয়ানতে ফাহে তিয়া দেবে কলুন্তিমন রসকলাঙ্গ আয়ত খাগিম বড়াগ নওয়াশ হামা কশবরম তিয়া দেবে খলু নায়ক তিমন রসকলাঙ্গ আসবা ওডিগম্বমে।

ফাহে তিয়াবা মিহুন দেখে তিমং খালে ফান বীরফুড়ু গ্যাং হিঁদু তিয়াবা মিহুন না ফিল্লবা গেং মাদিয়ান বডাগতি মে ফাহে তিমং খালে ফানুগে বেরি রসকলাঙ্গে তিমং খালে ফান হেকমতাই বিষ্ণু দেব্যে আদি রসুলুঙ্গে তেরেন তিমং খালে ফান লিভ্যে।

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভি আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এ বামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদ কো ফাহুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে বাবিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নে বিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফদা মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডা বিয়াস উনি কামে আতু এদা ফাদা কামে কোগে নুয়ানে কাং এগে শাককেনে মেদ মুসলিমম মাগফুরদম একি সিফাসিফাগা মিদিনুগে আদুবম মাসেকে কোরাম গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালং কোমমেহেম বেনুন নুগুতাই হিতাম মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

মশরিকায় মাগরিবায় এদেমেদুগা ওয়াহা থেকে চিগ্গিবেরি রসকলাঙ্গে তিয়বা মিহুং একম বিষ্ণা খমগা ওয়ানমে।